আকাশবাণী কৈলাসহর, আজ শনিবার তেসরা শ্রাবণ 1948 শকাব্দ, 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 25শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:58 হয়ে 49 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অনলাইনে।

আমার সমস্ত অঙ্গ এবং বাক, প্রাণ, চক্ষু, কর্ণ, বল ও সমস্ত ইন্দ্রিয় পুষ্টি লাভ করুক। সমস্তই উপনিষদ প্রতিপাদিত ব্রহ্ম। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন, তাহার ও আমার নিয়ত সম্বন্ধ বিদ্যমান থাকুক। উপনিষদে যে সকল ধর্মের কথা বলা হইয়াছে, আত্মনিষ্ঠ আমাতে সেই ধর্মসমূহ প্রকাশ লাভ করুক। আধ্যাত্মিক, আদিদৈবিক ও আদিভৌতিক এই বিঘ্নত্রয়ে শান্তি হোক।

ইনক্তে। মানুষের মন কাহার দ্বারা প্রেরিত হইয়া অবিলসিত বিষয়ের প্রতি গমন করে? মুখ্য প্রাণ কাহার দ্বারা নিযুক্ত হইয়া সব ব্যাপারে প্রবৃত্ত হয়? লোকসমূহ কাহার ইচ্ছায় বাক্য উচ্চারণ করে? কোন দেবতা চক্ষু ও কর্ণকে স্বস বিষয়ে নিযুক্ত করেন? শ্রোত্রস্য শ্রোত্রং মনসো মনোয়ত বাচো বাচং সৌ প্রাণস্য প্রাণঃ চক্ষুষঃ চক্ষুরতিমুচ্চধীরাঃ প্রেত্যস্মল্লোকাদ অমৃতা ভবন্তি। যাহার শক্তিতে কর্ণ শ্রবণ করে, মন মনন কার্য করে, বাক ইন্দ্রিয় বাক্য উচ্চারণ করে, তাহারই শক্তিতে প্রাণ প্রাণন কার্য করে এবং চক্ষু দর্শন করে। এই তত্ত্ব জানিয়া ধীর ব্যক্তিগণ কর্ণাদি ইন্দ্রিয় প্রাণ ও মন হইতে আত্মাকে পৃথক করিয়া, অর্থাৎ এই সকলে আত্মবুদ্ধি পরিত্যাগ পূর্বক এই প্রাকৃত জীবনের ঊর্ধ্বে উঠিয়া অমৃতত্ব লাভ করেন। না তত্র চক্ষুর্গচ্ছতি না বাগ্গচ্ছতি না মনো না বিদ্মো না বিজানীম ইতি তদনুশিষ্যা।

তদ্বেচাক্ষিরে সেই ব্রহ্মেই চক্ষু গমন করে না, অর্থাৎ চক্ষুর দ্বারা তাহাকে দেখা যায় না, বাক্যর দ্বারা তাহাকে প্রকাশিত করা যায় না, মন দ্বারাও তাহাকে চিন্তা করা যায় না, আমরা তাহাকে জানি না, অর্থাৎ তিনি ইন্দ্রিয় মনের অগোচর। আচার্য শিষ্যকে যে প্রকারে ব্রহ্ম বিষয়ে উপদেশ দেন তাহাও জানি না। এই ব্রহ্ম ইন্দ্রিয়র দ্বারা বিদিত সমস্ত বস্তু হইতে পৃথক, ইন্দ্রিয়াদির অগোচর বিষয়ের উপরেও। যে সকল পূর্বগামী আচার্য ব্রহ্ম বিষয়ে উপদেশ দিয়াছেন তাহাদের নিকট এই কথাই আমরা শুনিয়াছি।

0: ভাষাতে,
1: যিনি বাক্যর দ্বারা প্রকাশিত হন না কিন্তু যাহার দ্বারা বাক্য প্রকাশ পায় তাহাকেই ব্রহ্ম বলিয়া জানিও। লোকে ইহাই ব্রহ্ম বলিয়া যে অনাত্ম বস্তুর বাহ্য বস্তুর উপাসনা করে উহা ব্রহ্ম নয়।

0: আসতে। মনের দ্বারা যাহাকে মনন করা যায় না, পরন্তু মন যাহার দ্বারা প্রকাশিত হয় বলিয়া ব্রহ্মবিদগণ বলেন, তাহাকেই ব্রহ্ম বলিয়া জানিও। যে অনাত্মবাহ্য দৃশ্যমান পদার্থকে লোকে ইহাই ব্রহ্ম বলিয়া উপাসনা করে, উহা ব্রহ্ম নহে।
1: অমৃতবাণীতে এতক্ষণ শুনছিলেন উপনিষদ থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী জয়তী চক্রবর্তী।

মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 7টায় শুনবেন প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত, 7:10 ভক্তিসুধা ভক্তিমূলক গানের অনুষ্ঠান, 7:25 পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাজের প্রভাত এবং পরে মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করায় শোনানো হবে। আধুনিক গান শুনবেন 8:40। 9টায় হিন্দি এবং ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই সম্প্রচারিত হবে 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে।

দুপুর 12:05 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 12:30 মনের মতো গান, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রেলে করে শোনানো হবে, 1:40 শুনবেন শ্যামা সঙ্গীত, 2টোতে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, যন্ত্রসঙ্গীত শুনবেন 2:15, 2:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, বিকেল 3টেতে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে, এরপরই রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান, সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থী অনুষ্ঠান, 6:30 কিষাণবান, 6:30 মনসা মঙ্গল, শ্রাবণ মাসের বিশেষ আয়োজন, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে, রাত 8:05 শুনবেন রামধনু সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান, 8:30 লোকগীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চির নতুন, 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে অতুল প্রসাদের গান, 10:10, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 10:30 পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং 10:35 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

সুপ্রভাত অনুষ্ঠান থেকে শ্রোতা বন্ধুরা সকলকে শুভ সকাল জানাচ্ছি। কালের চাকা ঘূর্ণায়মান, ইতিহাসের পাতা উল্টালি চোখে পড়ে বিভিন্ন ঘটনার ঘন ঘটা, একটি একটি দিন মিলে তৈরি হয় একটা ইতিহাস। আমরা হয়তো অনেক জায়গায় চোখ বুলালে তার কিছুটা বা অনেকটাই পেয়ে যাই, কিন্তু সুপ্রভাত অনুষ্ঠান থেকে সংক্ষিপ্ত আকারে আমরা চেষ্টা করি ইতিহাসে পাতাকে কিছুটা ছুঁয়ে যাবার। তাহলে বন্ধুরা চলুন আজকে দেখে নিই, আজ 25 জুলাই ইতিহাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানবো আমরা আজকে। 1875 সালের আজকের দিনে ব্রিটিশ ভারতের বিখ্যাত শিকারী, পরিবেশবিদ এবং লেখক জিম কর্বেটের জন্ম হয়েছিল। 1901-এর আজকের দিনে বাঙালি সাহিত্যিক মনোজ বসু জন্মগ্রহণ করেছিলেন। 1909-এর আজকের দিনটিতে কানাডা ব্যাংকের প্রতিষ্ঠাতা আমেম্বল সুব্বা রাও পাইয়ের প্রয়াণ ঘটেছিল। 1929 সালের আজকের দিনটিতে জন্মেছিলেন বাঙালি বামপন্থী রাজনীতিবিদ এবং ভারতের লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। 2007 সালের আজকের দিনে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন প্রতিভা দেবী সিং পাটিল। 2012 সালের আজকের দিনে চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার বাবুরাম ইশারার প্রয়াণ ঘটেছিল। 1834 সালের আজকের দিনে ব্রিটিশ সাহিত্যিক এবং দার্শনিক স্যামুয়েল টেলর কলরিজের মৃত্যু হয়। 1843 সালের আজকের দিনে জলনিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটসের মৃত্যু হয়। 1894 সালের আজকের দিনটিতে চীন এবং জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1899 সালের আজকের দিনে চলচ্চিত্র পরিচালক আর্থার লুভিনের জন্ম। 1905-এর আজকের দিনে নোবেলজয়ী বুলগেরীয় সাহিত্যিক ইলিয়াস কানেত্তির জন্ম হয়। 1909-এর আজকের দিনে লুই ব্লেরিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন। 1923-এর আজকের দিনে সুইডিশ লেখক মারিয়া গ্রাইপের জন্ম হয়। 1943 সালের আজকের দিনে মুসোলিনিকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

1800 আবার বলছি 1978 সালের আজকের দিনে মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম হয়। এই ছিল আমাদের কাছে।

প্রাপ্ত ইতিহাসের মোটামুটি সংক্ষিপ্ত তথ্য যা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো শ্রোতা বন্ধুরা, সকাল সকাল সুপ্রভাত অনুষ্ঠান আমাদের, এবং সকাল সকাল আমরা অনেকেই গান শুনি, কারণ গান আমাদের মনের মধ্যে ইতিবাচকতা তৈরি করে, মনকে এক গভীর প্রশান্তিতে ভরিয়ে দেয়। তাহলে চলুন একটা ভক্তিমূলক গান আমরা শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, আমরা সবাই মিলে শুনলাম ভক্তিগীতি পদ্মপলা সালদারের কণ্ঠে। এবং এই ভক্তিখানি যে ভক্তিগীতিখানি আমরা শুনলাম, এটি রচয়িতা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ নজরুল গীতি ছিল এটি। এবারে আমরা চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। প্রথমেই জানিয়ে দিই, গতকাল ত্রিপুরা থেকে প্রকাশিত সান্ধ্যকালীন পত্রিকা ত্রিপুরা খবরের শিরোনাম, একের পর এক বিস্ফোরক মন্তব্য প্রাক্তন এমডিসি পদ্মের। ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির সাথে মাথা জোট হচ্ছে, ধনপুরে সংগঠন শূন্য।

গভীর রাতে দোকানের তালা ভেঙে প্রবেশ, উধাও মালামাল, চোর ছিনতাইবাজির বিরুদ্ধে লাগাম টানতে ব্যর্থ রাজ্যের পুলিশ, আতঙ্কে থাকছে জনতা। মেয়াদোত্তীর্ণ সামগ্রীতে থাকছে পোকামাকড় খেয়ে অসুস্থ, গরম থেকে সাময়িক স্বস্তি পেতে নরম ঠান্ডা পানীয়ের নামে জেনে শুনে পান করছে বিষ। নগর পঞ্চায়েত কাঁঠালিয়া গ্রাম উন্নয়ন ব্লকের ঠেলাঠেলি, বিকল্প না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে শত শত মানুষ পারাপার করছে ঝুলন্ত সেতু। উদ্ধার কাজে বিলম্ব, নানা ধরনের ঘাটতি ছিল অভিযোগ। আইনজীবীর মৃত্যুকে কেন্দ্র করে সরব হল ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশন। রাস্তা নয় যেন মৃত্যুপুরি, সুবল সিং মরণ ফাঁদে পরিণত। নিজের প্রাণ বাজি রেখে বিকল্প জাতীয় সড়কে যানবাহন চালাচ্ছে চালকরা, বসে পড়ে ট্যাঙ্কার। বেয়ারা গোছের চালকদের দৌলতে প্রাণ হারাচ্ছে মানুষ, যান সন্ত্রাস জলভাতে পরিণত। বেপরোয়া গতিতে থাকা বাইকের ধাক্কায় নিহত বৃদ্ধা। এবারে জানাচ্ছি আজকে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম। এ পত্রিকাটির শিরোনাম হচ্ছে এভাবে, দিল্লির বিক্ষোভে ছড়রায় ক্ষতবিক্ষত একাধিক, সায় দিল মেডিকেল রিপোর্ট, রেফের আইজিকে অনুসন্ধানের নির্দেশ, ধর্মেন্দ্রের ইস্তফার দাবিতে অনর কক্রোচ, অপসারণ ভাবনায় নেই কেন্দ্রের, ফের বৈঠক হবে শনিবার, কে জিতবে স্নায়ুযুদ্ধে, ওয়াংচুকের অনশন ভাঙার নেপথ্যে কি শাহের ভূমিকা, যন্তর মন্তরের ধর্ণা তুলতে কেন বেকুল মোদী সরকার, বন্যায় বিপর্যস্ত অসম প্লাবিত 11 জেলা, ক্ষতিগ্রস্ত 7 লক্ষ মানুষ, মৃতের সংখ্যা বেড়ে 47, পাক সেনা শিবিরে আত্মঘাতী হামলা, চেকপোস্টের দেয়ালে বিস্ফোরকবাহী গাড়ির ধাক্কা, 12 জন জওয়ান সহ মৃত অন্তত 15। কামান দাগা নয়, মশা মারতে এবার ড্রোনের বহর নামাল ভারতের পড়শি দেশের সেনা, হঠাৎ কেন এমন পদক্ষেপ। ইস্তফাই দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, হাসিনার আমলে নিযুক্ত শাহাবুদ্দিনের মেয়াদ ছিল আরও 9 মাস, কেন পদত্যাগ। ভারত পাকসহ 60টি দেশের উপর নতুন করে শুল্ক ট্রাম্পের, কাউকে দিতে হবে 10%, কাউকে 12.5%। বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল, বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার। ধর্মতলায় আরশোলাদের দাপট, নাচ গান বিশৃঙ্খলায় প্রতিবাদ, 7 দিনেই ভোজবাজি, কক্রোশ নেতার দাবি, বহিরাগত কাঁটাও। এবারে জানাচ্ছি কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম, বিক্ষোভে প্রতিবাদে দখল কলকাতা, রাজনীতি নয় ইস্যুই প্রধান। শিয়ালদহে জেনজি আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, প্রতিবাদে উত্তাল কলকাতা। চাপে বদলি, নয়া শিক্ষাসচিব অভিযুক্ত ভর্তুকি দৌড়।

দুর্নীতিতে নয়া শিক্ষা সচিব নরেশ পাল গাঙ্গওয়ারের বিরুদ্ধে ভর্তুকি দুর্নীতির অভিযোগ উঠেছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে সংসদ অচল থাকবে, হুঁশিয়ারি রাহুল গান্ধীর। বিজেপি জমানাতেও থমকে রেলের জমি অধিগ্রহণ, সংসদে জানালেন স্বয়ং মন্ত্রী। প্রশ্ন ফাঁসে দোষীদের 10 বছরের কারাদণ্ড, কোটি টাকা জরিমানা, নতুন বিলে অনুমোদন মন্ত্রিসভার। হিমাচলের রাস্তায় ধস, মৃত্যু 13 পর্যটকের। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে বরখাস্ত এনটিএর 47 জন আধিকারিক। তেহরানের নিশানায় আমাজনের ডেটা সেন্টার, বাহরিন জর্ডনের মার্কিন খাঁটি। ছিল আমাদের কাছে প্রাপ্ত পত্রিকার সংবাদ শিরোনাম, যা অনলাইন থেকে আমাদের কাছে প্রাপ্ত হয়েছে, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো শ্রোতা বন্ধুরা, কথায় কথায় আমাদের অনুষ্ঠানের সময় তো প্রায় ফুরিয়েই গেছে। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই কামনা করছি। আজকে যাদের জন্মদিন তাদেরকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা, এবং অন্যান্য ক্ষেত্রেও যাদের আজকের দিনটি বিশেষ যাদের কাছে, তাদেরকে সেই বিশেষ দিনের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মানসিক শারীরিক স্বাস্থ্যের খেয়াল নিন, বাড়ির ছোট বড় সকলেরও খেয়াল নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আকাশবাণীর সঙ্গে থাকুন। এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি সুপ্রভাত অনুষ্ঠান থেকে। আবারও আপনাদেরকে শুভ সকালের শুভেচ্ছা।

এতক্ষণ শুনছিলেন প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে ভক্তিসুধা ভক্তিমূলক গানের অনুষ্ঠান, শিল্পী অনুপ চালুটা।

ভক্তি গীতি শুনছিলেন ভক্তিসুধা অনুষ্ঠানে অনুপ জলোটার কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ ও কক্ষবলক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আর এক দফা বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝাঞ্জু কুমার। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেই জন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: কাল দের রাত আপসে মিলনে কা মৌকা মিল গয়া। মেরে জো ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রিসপন্ড কিয়া, সকারাত্মক সুঝাও দিয়ে, থ্যাঙ্কস টু এভরিবডি। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে করা আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।
2: सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलंब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इसमें कोई रुकावट पैदा करने के लिए कोई हठगंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है, हम लोग को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
0: সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আর এক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল এ কথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে CJP-র বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। CJP তিনটি প্রধান দাবি পেশ করেছেন। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
3: लगभग दो घंटे चली सरकार की ओर से मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: এদিকে প্রতিনিধি দলের সদস্য CJP-র মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই NTA এর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা UPSC প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক হিসেবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে এনটিএ। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত পরীক্ষাগুলির অনিয়মের বিষয়ে দ্রুত তদন্ত করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদের বলেন, এই প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

করতে দিয়ে 1999 সালে দেশ মাতৃকার সম্মান রক্ষার্থে শৌর্য প্রদর্শনের জন্য যেসব জওয়ান শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শ্রদ্ধাঞ্জলি সমারোহে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিষয়ে বিভিন্ন বিষয়ের প্রতি তার ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়ার সম্পর্ককে আরও গভীর করে তুলতে তার অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা, সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি ও দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন সমঝোতার ক্ষেত্রগুলি পর্যালোচনা করেছে। গত 22 জুলাই দার এস সালামে ভারত তানজানিয়া বিদেশ পরামর্শদান দপ্তরের এই বৈঠকে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার ওপর হামলার পরে জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খারিজ করে দিয়েছেন। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। গ্লাসগোয় আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট ভারত তুলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্কার সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার আজ নতুন দিল্লিতে কক্ষ জনতা পার্টি বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অনারিস কৌসা উপাধিতে সম্মানিত হয়েছেন। খবর শেষ হলো।

পোস্টে তরুণদের বিপুল সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভিডিওটি এখন পর্যন্ত 303 মিলিয়নেরও বেশি দর্শক সংখ্যা অতিক্রম করেছে, যা নাকি পোস্টটি সামনে আসার প্রথম 24 ঘন্টার মধ্যে সর্বাধিক দেখা ভিডিও হিসেবে বিবেচিত হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট অর্থাৎ মিনি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। এই অ্যাম্বুলেন্সগুলি রাজ্যের 50টি ব্লকে পৌঁছে দেওয়া হবে। মন্ত্রী শ্রী দাস জানিয়েছেন, এই অ্যাম্বুলেন্সগুলি প্রাণীদের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে সমস্ত প্রাণীপালকরা তাদের পশু পাখি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে অপারক, তারা 1962 এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে প্রাণী চিকিৎসকরা নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন এবং প্রাণীদের চিকিৎসা প্রদান করবেন। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফের ওপর হামলার নিজের দেশের এক নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। বাণিজ্যিক জাহাজের উপর হামলাকে গ্রহণযোগ্য নয় জানিয়ে ভারত সংশ্লিষ্ট সকল পক্ষকে সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন, জাহাজটি 18 জুলাই কৃষ্ণসাগর অতিক্রম করার সময় রাশিয়ার জলসীমায় আক্রান্ত হয়। জাহাজটিতে 3 জন ভারতীয় নাগরিক সহ 10 জন নাবিক ছিলেন। এই হামলায় জাহাজে থাকা অন্য 2 ভারতীয় নাগরিক নিরাপদে আছেন বলেও মন্ত্রক জানিয়েছে। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহর সার্কিট হাউসে গতকাল 210 জন আপদা মিত্র এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবককে বিপর্যয় মোকাবিলার জন্য ব্যবহৃত সামগ্রী তুলে দেওয়া হয়। এই পর্বে উপস্থিত ছিলেন জেলাশাসক মেঘা জৈন, 2 অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা ও সাগর শুভন দেবনাথ, কৈলাশহরের এসডিএম শান্তিময় দেববর্মা প্রমুখ। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দ্বিতীয় পর্যায় এবং ভিবিজি রামজি প্রকল্পে নিয়ে গতকাল জোলাইবাড়ি ব্লকের তরুমা কুয়াইফাং বীরেন্দ্রনগর এবং শ্রীকান্তবাড়ি এডিসি ভিলেজে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই 3টি সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। মূল পর্বের ঠিক পরে প্রচারিত হবে স্থানীয় ভাষায় মন কি বাতের অনুবাদ। সরকার মেডিকেল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল গতকাল জানান, 2014 সালে দেশে মেডিকেল কলেজ ছিল 387টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 844টি। এই সময়ের মধ্যে স্নাতক আসন 51,348 থেকে বেড়ে 1,39,489 এবং স্নাতকোত্তর আসন 31,185 থেকে বেড়ে 86,360 হয়েছে। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিং ফাইনালে ঝান্ডু কুমার আজ ভোরের দিকে ব্রোঞ্জ পদক জেতার মাধ্যমে গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে ভারত তাদের পদক জয়ের অভিযাত্রা শুরু করেছে। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় প্রচেষ্টায় 190 কেজি উত্তোলনের মাধ্যমে 130.9 পয়েন্ট অর্জন করে পদক নিশ্চিত করেছে। সিপাহীজলা জেলাভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা গতকাল সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয়। জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড় ও জম্পুইজলা মহকুমা থেকে অনূর্ধ্ব 15 বালক বিভাগ এবং অনূর্ধ্ব 17 বালিকা বিভাগ মিলিয়ে মোট 8টি দল অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলি আগামী 28 তারিখ রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 6-0 গোলে বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লালমিঙ্গা জোয়ালা হ্যাট্রিক করেন। এবারে আবহাওয়া। আগামী 24 ঘন্টায় সিপাহীজলা, গোমতি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 0.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অস নামগ্রামা বিল বসগাং হাতি বারণর সংসদ তিসা জাগৈ মানো মন্ত্রী বক্রক বিডিও কক মুং কাইসব সাকা স্রাই রকনি বিশা রং বিশি এরং অংয়া তৈন নাহারৈ হাপাং সাকথারৈ সামুং তাঙ্গৈ দঙ্গু তাই দায়িত্ব আমজক মুং নাহার জাকফিকা ব সাকা সং মুংলাই কেসেকেরেং অংমা মূসা চিকন পাটি মুংগিয়া আবো রাসাই রাসাই স্রাই রক্তাই মাফা সঙ্গে বাকি বেলায় খা খামজাকাই কক মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বিডিও কক মূ আওয়াই খাইমাইগুলো হাকতরনি শিক্লারক বখাক্তই কক বিদি তাই চাজাক মূ মানমাবাই হাকতরনি শিক্লারক খা কাহাম ইয়াফারকা অ বিডিও তাবুকশুক জরা থামরা থাম মিলিয়ন নি কবাং নাইনাইরক নাইখা অ পোস্ট মানি দাম নই চিব্রৈ নি বিশিঙ্গ যতনি কবাং বিডিও নাইজাকা হনই সাজাকা কেন্দ্রনি মন্ত্রী জে পি নাড্ডা তৈ ডক্টর জিতেন্দ্র সিং মিয়া দিল্লি কতাল দরবার ফাং বক্রকনি আদংরক বাই মালাইখা পান্ডানি উল কক তুমা থুমনাই রক বাই কক সালাইথানী মচাং নাড্ডা সাকা পান্ডাও বরক আমজক মুংনি রাইদাস নাম ফিরনানি নরগৈ দরবার ফাং বক্রকনি সানমুং রকন খালগৈ খনাকা মচাং নাড্ডা সাকা দরবার ফাং বক্রক কাইথাম সানমুং কতর ইয়াফারকা ও আমজক মুংনি স্নাম মুং বলাই নংখরমানি কাসুনানি বাকি কিসাসক রাইদাস লাইনানি কক বিতিব রেখা ইয়াঙ্গো কেন্দ্রনি সংসদনি মন্ত্রী কিরেণ রিজিজু সাকা আমজক মুঙ্গ রায়দা জায়া কাসুনা বাকি বিল ক্রাক তুবুনানি লিয়ারিয়াতই আবুনি বাকি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফান রেখা স্রাই রকনি থিনাং মতং নারকানি বাকি হাপাং নাঙ্কুমানি ইয়াপ্রি রমৈ দঙ্গু মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনা ককতিশালী ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত মান্দাও হাকতর তৈ বুই হাকতনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অ মেইল আকাশবাণী তৈ দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী কক তোমা ওয়েবসাইট www.newsonair.com তৈ নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ খাই মানবায়ানো অ পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীবক্রকনি নাইখুং এবার ককথুম তৈ আওয়াই মূ নাইখুংনি ইউটিউব চ্যানেলবো খাই মানবায়ানো অ পান্ডা আমচাইনি কক বাই হরনি দাম চার্জরা তৈসা খনাউই মানবায়ানো আগিনি পুলিশনি দাগিনাই অকরা অনুরাগ থৈমানি পাটিমুং নমিয়া এস পি বেরেমো আমজকনানি বাকি দাগিমুং রেখা হাস্তিনি বারজা মানজাক পুলিশ দাগিনাই অকরা জি এস রাও আবনো আমজকনায়ানো সালথাং হাঙ্করনি পুলিশ সুপার নমিত পাঠক বন চুবাওয়ানো ইয়াকবারা পুলিশ সুপার দ্রবনাথ তাই সাব ইন্সপেক্টর শুভজি দেব অ দরবাও পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ তাই সাইবার ক্রাইম ইউনিটনি চুবাচু নাহারি মানানো মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস মিয়া আগরতলানি প্রজ্ঞাবন খুংবাচি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট এবার মিনি অ্যাম্বুলেন্স সেপন চলক্লাই রেখা অ অ্যাম্বুলেন্স রক হাস্তিনি কাইবাচি ব্লক রহর জাগানো মন্ত্রী মচাং দাস সাকা অ অ্যাম্বুলেন্স রক বাই মালমাতানি নাইমথাংরথানি কাইসা নাঙ্কুকমানি সামুং চাসাওয়ানো মালমাতা রেনাই রক বরকনি মালমাতা সাকখাম সেন্টার তলাংনানি বাকি 1962 অ টোল ফ্রি নম্বর কল খাইয়ে মালমাতানি সাক নাইনাই রক থাঙ্গই সগৈয়ানো তাই মালমাতা আমজক নাইয়ানো হাপাং মেডিকেল কলেজ ডিগ্রি তৈ মাস্টার ডিগ্রি ও আচুকথাই বাং রেখা মিয়া লোকসভা ও সাকামতাই নুকুং হামক্রাই মন্ত্রী ইয়াকচু অনুপ্রিয়া পাটেল সাকা নই সাইচি ব্রৈ বিশি ও হাকতর মেডিকেল কলেজ কাই থামরা চারচিসনি তংমানি তাবুকাবো বাঙ্গি অংখা কাইচাররা ব্রৈচি ব্রৈ অ জরাও ডিগ্রিনি আচুকথাই কাইবাচিসা সাই থামরা ব্রৈচি চার তংমানি বাঙ্গৈ কাইসা রাসাই থামচি চুকু সাই ব্রৈরা চারচি চুকু তৈ মাস্টার ডিগ্রি ও আচুকথাই কাই থামচিসা সাই সারা চারচি বানে বাংরুবই কাই চারচি দক সাই থামরা দকচি খাইজাখা চলারকনি হেভিওয়েট পেরা পাওয়ার লিফটিং ফাইনেল ঝান্ডু কুমার ব্রোঞ্জ সকাত মানমানি বিশিংতৈ গ্লাসগোয় সংসারজাক নই সাই নই চিদ কমনওয়েলথ গেমস ভারত সকাত মানমানি লাম চেংজাখা বিহারনি নালন্দা হাঙ্করনি ঝান্ডু কুমার সারা থামচি পয়েন্ট চুকুমানি অসকাত মানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়া হরনি থংলাইমাও ত্রিবেণী সংঘ কপ্লাইয়ংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংলাইমাও ত্রিবেণী সংঘ দকবুকজাক গোলনি ফেরবাই বিবেকানন্দ ক্লাবনো মেচেনখা কপ্লাই বদলনি লালমিঙ্গা জুয়ালা হ্যাট্রিক খাইখা তাবুক নবার্তিবারনি ককতুমা বসকাং দামনি চিব্রিয় সিপাহীজলা গুমতি তৈ সালগ্রা হাঙ্কর কবাং ওয়াতৈ ওয়াউই মানু হুনি হজাক মুং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক পোখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামুই সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা বুকচা দশমিক চার মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচি বাব
1: এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমে শুনুন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা ককটুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা সংমুং কংবলাই কেসেকেরেং অংমা পাটিমুংন আমজকনার গৈ মিয়া কেন্দ্রনি মন্ত্রিসভা ফাস্টেক দরবারখানানি বাকে সামগ্রামা বিল গসিমুং রেখা সংসদ ভবন সংসাজাক মন্ত্রিসভানী ককলাম সালাইমানো তৈদুল

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন, সবশেষ গানখানি শিল্পী ছিলেন মিতা হক, আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাজের প্রভাত মর্নিং নিউজ, এবং পরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

এতক্ষণ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত মর্নিং নিউজ এবং পরে শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আকাশবাণী কৈলা শহর। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথমে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং এরপর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে।

প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 কম্প্যাক্ট ডিস্কে শুনবেন লোকগীতি, শিল্পী অংশুমান রায়। 12:30 মনের মতো গান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন অমর কণ্টক ছবির গান। তাপস বসুনিয়ার কণ্ঠে শুনবেন ভক্তিমূলক গান বেলা 1:40। বেলা 2:15 প্রেমাংশু চট্টোপাধ্যায়ের বাজনায় শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের আসর। মনসা মঙ্গল বেলা 2:30। বিকেল 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে। সংবাদ বেলা 1 এবং বিকেল 3 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম অ্যান্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটায়, 6:30 মনসামঙ্গল। সন্ধে 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। নানান স্বাদের গানের অনুষ্ঠান রামধনু প্রচারিত হবে রাত 8:05। 8:30 শুনবেন লোকগীতি। পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনতুন প্রচারিত হবে রাত 9:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর রাত 9:30। অতুল প্রসাদী গান রাত 10:10। সংবাদ সন্ধে 7:35 এবং রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9টায় এবং রাত 10:20 পালস নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা মিত্ররা, আমাদের প্রথম পরিবেশনা লোকগীতি, শিল্পী অংশুমান রায়।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন অংশুমান রায়। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা মথুরা, এবারে শুনুন মনের মতো গান।

আরে এ কথা তো সবাই জানে, এ কথা তো সবাই জানে, হইল মধু ফুলে কেন, হইল মধু ফুলে কেন, হইল মধু ফুলে, ওরাই ঘুমটা দিয়ে নাচবে খেমটা।

0: সর্বজনে আমায় দোষ দিও না শেষে, ফিরিঙ্গিটা বেজায় ঢেটা আমায় জ্ঞান দিচ্ছে এসে।
1: আরে অন্য কথা বলিস কেন, অন্য কথা বলিস।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি এখানে শেষ হলো। আকাশবাণী কৈলাসহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তাঁর মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগের ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওর অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাঁর ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: মেরে যে ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া সকারাত্মক সুঝাব দিয়ে থ্যাঙ্কস টু এভরিবডি ইয়ে আপকা প্যার বনা রহেগা হামারা নাতা অর অধিক সক্রিয়তা সে জুড়তা রহেগা থ্যাঙ্ক ইউ দোস্ত।
0: পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাঁদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের পরিচালিত পরীক্ষাগুলির অনিয়ম নিয়ে দ্রুত তদন্ত করবে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভুয়ো বলে চিহ্নিত করেছে। ওই ভিডিওতে দাবি করা হয়, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রহ্মণি বলেছেন, নতুন দিল্লির

অন্তর্মন্তরে বিক্ষোভের জেরে 30,000 সেনা সদস্য পদত্যাগ করেছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভুয়ো এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমে তৈরি করা হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ এমন কোনো বক্তব্য রাখেননি। PIB সকলের কাছে শুধুমাত্র নির্ভরযোগ্য ও সরকারি সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 জন তরুণ অংশগ্রহণকারীর প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করার কথা। দুই পর্বে গত মাসে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কুইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের 74টি প্রাণবন্ত গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে 3 লক্ষের বেশি যুবক যুবতী দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে এক কুইক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকেই বাছাই করা হয় এই কর্মসূচিতে কাদের নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পর আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনানো হবে। প্রধানমন্ত্রী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই শুভ দিন ভক্তি ও করুণার শাশ্বত ভাবনাকে প্রসারিত করে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। ভুল তথ্য ছড়ানোর জন্য এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, তিনি এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই ভুয়ো ভিডিও তৈরি বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব জ্ঞানহীন অপব্যবহার মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি সকলকে সঠিক তথ্যের জন্য শুধুমাত্র যাচাই করা ও নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার পূর্ব ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এ ধরনের 28টি রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রতিবেদনগুলি নিয়ে পরবর্তীতে একটি বিশেষ অধিবেশন ডেকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। আসামে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে 115,000-এর বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে শিবসাগর, চড়াইদেও ও জোরহাট জেলায় বন্যার প্রভাব সবথেকে বেশি পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় আরও 14 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চড়াইদেওতে 7 জন, শিবসাগরে 6 জন এবং জোরহাটে 1 জন রয়েছে। গুজরাটে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। রাজ্যের রিলিফ কমিশনার জানিয়েছেন 5 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা 6 দিন পরে আজ আবারও শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তা কয়েকদিন বন্ধ ছিল। মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারাভিযান এখন তুঙ্গে। বিজেপির আশুতোষ তিওয়ারি এবং কংগ্রেসের ঘনশ্যাম সিং নির্বাচনে প্রার্থী হয়েছেন। আজাদ সমাজ পার্টির প্রার্থী দামোদর সিং যাদব। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ দাতিয়া যাবেন। তিনি উদগাওয়ান ও উপরানে গ্রামে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় ভাষণ দেবেন। দাতিয়া বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে 30 তারিখ, ভোট গণনা 3 আগস্ট। অপারেশন বিজয় অভিযানে ভারতের জয়কে স্মরণ করে 27তম কারগিল বিজয় দিবস বর্ণাঢ্য রূপে উদযাপনের লক্ষ্যে লাদাখের দ্রাসে কারগিল যুদ্ধ স্মারক সম্পূর্ণ প্রস্তুত। দুদিনের এই উদযাপন আজ শুরু হবে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ MV ওমরফির ওপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত 18 জুলাই কৃষ্ণসাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয়। জাহাজে 3 ভারতীয় নাবিকসহ মোট 10 জন নাবিক ও কর্মী ছিলেন। এই হামলায় এক ভারতীয় নাবিক প্রাণ হারান এবং জাহাজে থাকা অন্য 2 ভারতীয় নাগরিক অবশ্য নিরাপদে রয়েছেন। বিদেশ মন্ত্রক মৃতের পরিবারের প্রতি

0: সমবেদনা জানিয়েছে। নৌ চলাচলের স্বাধীনতায় আঘাত করা এবং এভাবে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রের ওপর ক্রমবর্ধমান হুমকি অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছে বিদেশ মন্ত্রক। সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্যের ধারা নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। হারারেতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং। তিনিই প্রথম ভারতীয় যিনি এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে মিশরের বার্ব সামেকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন তিনি। ফাইনালে আনাহাত সিং মিশরের রুকাআ সালেমের মুখোমুখি হবেন। ভারতীয় সময় রাত 10:30 এই ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তার মধ্যরাতের ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগের ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। হারারেতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতাবন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে আমাদের এবারের পরিবেশনা ভক্তিমূলক গান, শিল্পী তাপস বসুনিয়া।

0: suspended for 6 days due to inclement weather. Government to hold third round of talks with CJP delegation on exam reforms and paper leak prevention measures this afternoon. Madhya Pradesh High Court designates four special fast-track courts for trial of cases relating to paper leak and related irregularities. And in men's cricket, India to take on hosts Zimbabwe in second T20 at Harare this afternoon. And with that, we end the midday news.
1: সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আকাশবাণী কৈলাস শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা লঘু যন্ত্রসঙ্গীতের আসর। আসরে আজ শুনুন মাউথ অর্গান বাদন শিল্পী প্রেমাংশু চট্টোপাধ্যায়।

রঘুযন্ত্র সঙ্গীতের আসর এখানেই শেষ হলো। আসরে আজ শুনলেন মাউথ অর্গান বাদন, শিল্পী ছিলেন প্রেমাংশু চট্টোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

শুরু হচ্ছে মনসা মঙ্গল গান, আজকের পর্ব বছাই দংশন। অংশগ্রহণে কৈলাসহর পাখির বাদার মনোরঞ্জন নমসূদ্র ও তার দল।

আর নিশ্চয় জানিলাম তুমি আমার কুমারী। পদ্মাকে লইয়া শিব গো কৈলাসেতে যাই, আর হাল ছাড়িয়া বসাই চাষা পদ্মার দিকে চায়। কেহ বলে ওই বুড়া গো বাটি রাজ্যে যায়, আর বাটি রাজ্যে গিয়া বুড়াই কন্যা বেশি খায়। আমার যৌবন রূপ নাই গো এতিন ভুবনে, আর এই বুড়ার কাছে বিয়া করিলে কেমনই। তবে

বলে শুনো পূজার বিধান, আর নানা পুষ্প নৈবেদ্যাদি করিয়া প্রমাণ, নানাবিধ বলিদান গো মঙ্গল জোকার, আর সবে মিলি গাইবে গো পাঁচালি আমার, বিশাম্বরনাথে গায়ে গো মনসার চরণে প্রকাশিয়া পূজা।

শুনলেন মনসা মঙ্গল গান পর্ব বছাই দংশন। অংশগ্রহণে ছিলেন কৈলাসহর পাখির বাদার মনোরঞ্জন নমশূদ্র, অরুণ নম, দীপক নম, সজল দে, মোহনলাল দেব, বুলটি নম, শুভন নম, সাহেব নম এবং অর্জুন নম। এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30 মনসামঙ্গলের পরবর্তী পর্ব সমুদ্র মন্থন

0: کچھ ریشمی خواب، کچھ مکملی انداز،
1: کہیں بے خیال ہو کر وہی تو۔
2: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 শুনবেন মনসামঙ্গল, আজকের পর্ব সমুদ্র মন্থন। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ, আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন ককবরক।

সংবাদ এবং 7:55 মিনিটে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 মিনিটে শুনবেন রামধনু, 8:30 মিনিটে লোকগীতি, রাত 9টায় ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনতুন, 9:30 মিনিটে শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 মিনিটে শুনবেন অতুল প্রসাদের গান, 10:20 মিনিটে শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:30 মিনিটে শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি, শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান।

0: আসর শুরু করি আর আসরে একজন দাদাবাবু আজকে আইসুন। দাদাবাবু নমস্কার।
1: নমস্কার, আমি রিপন দাস, কৃষি বিজ্ঞান কেন্দ্র শস্য বিশেষজ্ঞ।
0: আচ্ছা, তে আজ কিটা বিষয় নিয়ে আলোচনা করতে দাদাবাবু?
1: আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো সুষম সারের ব্যবহার। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমি একটি অনুরোধ রাখতে চাই, এই আমাদের ঊনকোটি তথা ত্রিপুরা রাজ্যের প্রত্যেক সুনাগরিক বৃন্দদের কাছে, কারণ আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা অনুরোধ জানিয়েছিলেন সমগ্র ভারতবাসীদেরকে, বাসীদের কাছে। কারণ এখন আমাদের যে একটা খারাপ অবস্থা, বিশেষ করে সারের যেই অভাব, তো আজকে যেই মূল বিষয়টা, এই বিষয়টা হলো ব্যালেন্স ফার্টিলাইজার, মানে সুষম পদ্ধতিতে যে সারের ব্যবহার বা সুষম সারের যে ব্যবহার, এই ব্যবহারটা কেন, এটাও কিন্তু ভারত সরকার গত মার্চ মাসেই, এই 2026 মার্চ মাসেই একটা বিবৃতি জানিয়েছিলেন যে আমরা ভারতবর্ষের বিভিন্ন যে জেলা আছে, প্রায় 100 উপরে জেলা আছে যেখানে অধিক পরিমাণে ডিএপি এবং ইউরিয়া সার প্রচুর ব্যবহার করা হয়, এবং আমরা অতটুক এটাও জানি যে এই সারগুলিও কিন্তু প্রায় বিদেশ থেকে আসে। হয়তো আমাদের এই দেশে যতটুক উৎপন্ন হয় এই উৎপাদন কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় কম, তো বাকি অংশটুকু বিদেশ থেকে আসে, বাইরের বিভিন্ন দেশ থেকে আসে। তো যেহেতু এখন যুদ্ধ পরিস্থিতি, ওইটা একটা কারণ, ওই যে অবশিষ্ট যে সারগুলি না আসার কারণ একটা, বা আসলে এগুলির দাম অনেক বেশি থাকবে। আরেকটা হলো যেহেতু অতি পরিমাণে, মানে বেশি পরিমাণে কৃষক অলরেডি মানে ব্যবহার করে নিয়েছে, তো এটা এখন একটা একটা এমন একটা পরিস্থিতি হয়েছে, যেমন কোন একটা গাছের যদি ধরুন 1 কেজি সারের প্রয়োজন, আমরা এখানে ওই আগের মতো 3 কেজি বা 4 কেজি বা 5 কেজি সার ডেলি দিচ্ছি। তো এই যে অপ্রয়োজন, এই অপ্রয়োজনটা রোধ করা যায়, বা আমাদের চারপাশে মানে আমাদের আশেপাশে একজন কৃষকের বাড়ির বা তার ঘরের যেই জিনিসগুলি আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলি ব্যবহার করে সারের ওই যোগানটা কমানো যায়। তো এই উদ্দেশ্য ভারত সরকার আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বা বিভিন্ন স্টেটের যেই এজেন্সিগুলি আছে এবং রাজ্য সরকারের যে দপ্তরগুলি আছে, প্রত্যেককে একযোগে বলেছে যে এই সুষম সার প্রয়োগের যে সুবিধা এবং প্রয়োজন, এটা যাতে প্রত্যেক কৃষকের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়। অ্যাকচুয়ালি যে 100টা জেলা, বিশেষ করে 100টা জেলা যে চিহ্নিত করেছে যারা এক্সট্রিম লেভেল সার ব্যবহার করে, তা আমাদের কিন্তু পূর্বাঞ্চল কিন্তু এর মধ্যে আসে না, ওই জেলাগুলির মধ্যে আসে না, মানে রেড জোনে আসে না যারা অতিরিক্ত সার ব্যবহার করে। কিন্তু না আসলো, যেহেতু আমরা সবাই কৃষক, আমরা ভারতবর্ষের এই সুনাগরিক, তো আমাদের প্রত্যেকের এই বিষয়ে জানা উচিত,
0: অবশ্যই
1: আমাদেরও জানানো উচিত, এবং আমরাও এই বিষয়ে জানা উচিত যে কিভাবে আমার সারের প্রয়োজন থাকলো, কিভাবে আমি অন্য মাধ্যমে আমি সার মাটিতে ব্যবহার করা যায় এবং গাছের উৎপাদন এবং কৃষির যেই ফসল উৎপাদন, ওই উৎপাদনটা তাতে ঠিক রাখা যায়, তাতে মাটির গুণমানও ঠিক থাকলো।
0: আবার হইরাম কি তার এক কৃষক ভাইয়ে জানিয়া অন্য কৃষক ভাইরেও
1: পরামর্শ দিতে পারবো, যেমন আজকে অনুষ্ঠানে শুনলাম এমন এমন হয়। তো এখানে আমরা বিশেষ করে দুইটা সারের নাম বলছিলাম, একটা ইউরিয়া আর একটা ডিএপি সার। তো ভারত সরকার চাইছে যে শুধু সার তো হঠাৎ করে বন্ধ করলো হইতো না, তো মেন উদ্দেশ্য হলো যখন যেখানে যতটুক সার প্রয়োজন অতটুক সার ব্যবহার করা। তো এটার জন্য 4টা পিলার দিছে, একটা হইলো উৎস, মানে আমি সারের উৎস মানে কোথায় থেকে পাইতে পারি, এটা ইউরিয়া সার হোক বা ইউরিয়া সার হলে এই সারের উৎস আর কি কি হইতে পারে। আমরা সাধারণত জানি ইউরিয়া সার যেটা আমরা লবণ সারের মতো দেখি বাজার থেকে বা বিভিন্ন স্টোর থেকে আনি, এই ইউরিয়া সারের উৎস আরো অনেক জায়গায় আছে। যেমন আমরা সবাই জানি বাতাসে প্রায় 78% নাইট্রোজেন আছে, আর ইউরিয়া সারের উৎস হলো নাইট্রোজেন, আর এই ইউরিয়া সার আমরা মাটিতে আবার আবদ্ধ করতে পারি যদি আমরা ডাল জাতীয় শস্য লাগাই, তাহলে এই ইউরিয়া সার আমরা মাটিতে আবদ্ধ করতে পারি। তো এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো আমরা যত ধরনের সবুজ, বিশেষ করে ডাল জাতীয় বা আমরা ধনচা বলি, এগুলি আমরা মাটিতে যদি নাঙ্গল দিয়ে যদি মিশিয়ে দেওয়া যায়, যখন আমরা ট্র্যাক্টর বা নাঙ্গল দিয়ে যখন মাটি চাষ করা হয়, তখন এই ঘাসগুলিকে বা এই গাছগুলিকে যদি মাটিতে মিশিয়ে দেওয়া যায়, তখনও কিন্তু নাইট্রোজেনের অভাবটা দূর হয়। আরেকটা হলো আমরা যদি গোবর, এটা এবার আপনার দেশি গরু হোক বা কোনো জার্সি ক্রস গরু হোক, এমনকি ছাগল হোক, এমনকি হাঁস মুরগি হোক, ওই ধরনের বা শুকর, ওই বিষ্ঠাগুলিও আমরা কিন্তু মাটিতে ব্যবহার করতে পারি।

0: তো ইটও নাইট্রোজেনের একটা পার্সেন্ট ওইদের মধ্যে থাকে, যার কারণে ওইখান থেকেও আমরা মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি। তো এটা গেল উৎস, মানে এই সোর্স যেটা আমরা বলি। এবার হইলো আমি কত পরিমাণ দিব। হ্যাঁ, তো এই পরিমাণটা সাধারণত নির্ভর করে গাছের চাহিদার উপরে। যেমন আমি যদি এখানে ভুট্টা গাছ লাগাই বা আদা হলুদ এগুলি লাগাই, এগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু খাদ্যের প্রয়োজন হয়। তো এগুলিকে আমরা বইয়ের ভাষা আমরা হেভি ফিডার বলি, মানে বেশি খায় এই গাছগুলিকে আমরা বলি। আদা হলুদ ভুট্টা এগুলি খুব বেশি পরিমাণে খায়, এই জন্য মাটিতে এগুলি চাষ করার আগে প্রচুর পরিমাণ সার গোবর এগুলি দিতে হয়। আরেকটা হলো,
1: আচ্ছা মাঝে দিয়ে এক কথা কই, যদি কোনো কৃষক ভাইয়ে হোম দিলা,
0: হ্যাঁ, যেখানে একটা গাছে তিনটা হওয়ার কথা ওইখানে দেখুন একটা মোটামুটি ভালোই একটা সাইজ হয়েছে, বাকি দুইটা দেখবেন না খাওয়ার মতো, মানে একদম চিকন সরু থাকবো। তো এটাই আরেকটা হইলো, তো আমার এই গাছের চাহিদার উপর একটা হইলো আমি সারটা ব্যবহার করতে হইব। আরেকটা হলো সময় এবং কোথায় আমি ব্যবহার করব। সময় হইলো সাধারণত আমরা যদি ধান, ধরেন আমরা এখন ধানের সিজন, আউশের সিজনও আসতেছে, দু তিন মাস পর আমাদের সাইলের সিজনও থাকবো এই অনুগুটি জেলায়। তো আমরা যদি ধানের দিক দিয়ে আমরা যদি দেখি, তাইলে ধান গাছের সাধারণত এই তিনটা স্টেজে যদি সার দেওয়া যায়, এটা হইলো একদম উত্তম, একদম মানে পারফেক্ট যে পিরিয়ড গুলি আছে তিনটা সময়। এর মধ্যে যদি কেউ মনে করে না আমি একটা বা দুইটা সময় দিব, তাও পারফেক্ট। তাইলে কি ধান চাষের ক্ষেত্রে কেমন হইলো, এটা হইলো যখন আমরা মাটি রেডি করলাম, আমাদের ধানের যে চারা ওই চারাও উপযুক্ত, আমরা এখন বীজতলা থেকে ধানটাকে ডাইরেক্ট প্রধান জমিতে ট্রান্সফার করুন, মানে লাগামো, তখন লাগানোর ঠিক আগ মোমেন্টে, হইতে পারে দু তিন ঘন্টা আগে বা ওই সময়ের মধ্যে, আমাদের যে সারগুলি আছে যেমন ইউরিয়া সার বা SSP সার বা পটাশ সার বা জিঙ্ক সার, এই যে সারগুলি আছে এই সারগুলির মধ্যে ইউরিয়া 50%, আর বাকি সার যত আছে তার সম্পূর্ণ শতাংশ, মানে পুরো 100%, ইউরিয়ার অর্ধেক, বাকি সারগুলি সবটুকু সার একসাথে ভালো করে মাটিতে মানে জমিতে ছিটাইয়া দেন, তারপর ধান গাছ লাগান। এই হইলো সময়।
1: আচ্ছা,
0: সেই সাথে হইলো এবার আমি কোন কোন স্থানে ব্যবহার করুন। তো প্রথম আমরা পুরো জমিতে ছিটাই দিলাম, এই একটা সময় গেল। আরেকটা হলো যে বাকি যে ইউরিয়া সারটা থাকবে 50%, ওইটা আমরা দুই ভাগ করে নিব। লাগানোর 25-30 দিন যখন কিছু পাশ কাটে ধানের বাইরে হইব, তখন একবার অর্ধেক ইউরিয়া সার, ওই বাকি 50%-এর অর্ধেক 25% যেটা থাকবে ওইটাতে আমরা ছিটাই দিব, তারপর একটা বাচ্চা দিব। আরেকটা হলো যখন ধান গাছটার ফল বাইরে আইতেছে, মানে ধারের শীষগুলি বাইরে আইতেছে, তখন একটা জাস্ট আমরা ইউরিয়া সার তার ছিটাইয়া দিব। যদি কোনো কারণে ওই সময় না দেওয়া যায়, প্রথম লাগানোর আগে একটা, আর হলো 25-30 বা 35 দিনের মধ্যে যে একটা, এই দুইটাই যদি দেওয়া যায় তাহলে ধান গাছের জন্য একদম পারফেক্ট।
1: আচ্ছা,
0: তো এটা গেলো ধানের। তো আরেকটা হলো শুধু সরাসরি সার না, এখন আরেকটা হলো আমরা সুসংগত পদ্ধতিতে এই সার এর ব্যবহার। তো সুসংগত পদ্ধতিতে হলো এটা, যেমন একজন কৃষকের বাড়িতে গোবর সারও থাকে, গোবর বা ভার্মিকম্পোস্ট থাকে, ইউরিয়া থাকে, অন্যান্য সার থাকে, এই রাসায়নিক সারগুলোর সাথে পরিমাণ মতো জৈব সার, গোবর বা ভার্মি বা পোলট্রি ম্যানিউর, এই জৈব সার সাথে সাথে যে বায়ো ফার্টিলাইজার, মানে অনুজীবী যে সারগুলি আছে, যেমন রাইজোবিয়াম বলুন, PSB বলুন, বা এই ফসফরাস সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া বা পটাশিয়াম সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া বা সিউডিওমোনাস বলুন, এই যে অনু মানে ক্ষুদ্র জীবাণু যে সারগুলি আছে, ওই সারগুলিও যাতে একসাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করা হয়, এটাকে বলা হয় সুসংগত। মানে কিছু অংশ আমি রাসায়নিকভাবে দিলাম, কিছু অংশ আমি জৈবভাবে দিলাম, আর কিছু আমি উদ্দীপক হিসাবে দিলাম, ওই যে বায়ো ফার্টিলাইজার যেগুলি বললাম, কারণ রাইজোবিয়াম এটা ডাল গাছের গোড়ায়, রাইজোবিয়ামটা যখন ডাল গাছের গোড়ায় এটা বসবাস করবো, তখন বাতাসের যে নাইট্রোজেন আছে ওইটারে ফিক্স করবো রাইজোবিয়ামটা। আবার যদি আমরা ধান গাছে যদি অ্যাজোব্যাকটেরিয়া ব্যবহার করি, ওই অ্যাজোব্যাকটেরিয়ামও কিন্তু আমার নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। তো ওই অনুঘটকগুলো মাটির মাটিতে মানে সারের উপাদানের বৃদ্ধির জন্য একটা প্রচন্ড ভালো রোল কাজ করে, যেটা পরবর্তী সময় পরিবেশ এবং মাটির স্বাস্থ্যের লেগে খুবই ভালো ভালো হয়। আরেকটা হলো আমরা যত কিছুই করি, আমরা মাটি পরীক্ষার মাধ্যমে যদি সার প্রয়োগ করা যায় তাহলে কিন্তু

0: সারের ব্যবহারের যে প্রয়োজন, ওই প্রয়োজনটা কিন্তু বাস্তবে মানে বাস্তবভাবে রূপান্তরিত হতে পারে। ধরুন মাটি যদি আপনি পরীক্ষা করেন, তাহলে আমার মাটিতে কি পরিমাণ ইউরিয়া সার আছে, কি পরিমাণ ফসফরাস আছে, পটাশ আছে, জিঙ্ক, সালফার বা অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট কি আছে, বা মাটিতে আমার কার্বনের পরিমাণ কেমন আছে, সকলতে আইব। তো যেহেতু আমার এখানে টোটাল 11টা প্যারামিটার থাকে, ওই 11টা প্যারামিটার যদি আমরা জানি, তাহলে আমরা কি ফসল লাগামো ওই ফসলের ভিত্তি করে আমরা ওই পরিমাণ সার হয় সরাসরি রাসায়নিক অথবা সুসংগতভাবে কিছু পরিমাণ রাসায়নিক সার এবং বাকিটা আমরা জৈব সার এবং বায়ো ফার্টিলাইজার এগুলি দিয়ে আমরা ফসল ফলাইতে পারুন। তো ভারত সরকারের মেন উদ্দেশ্য হলো যে যেহেতু আমার 100টা জেলায় বা আমরা সারা ভারতবর্ষের কথাই বলি, যেহেতু আমাদের ইউরিয়া বা ডিএপি সার একটা সংকট আছে, এবং আরেকটা হলো যেহেতু কৃষকের কাছে সুযোগ আছে যে সার ব্যবহার না করেও কিভাবে মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদন ঠিকঠাক রাখা যায়, ওই সুযোগগুলি যাতে কৃষক লাগায়, এটার জন্য একটা অ্যাওয়ারনেস এটা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে হতে পারে, বা আমরা অনির্দিষ্টভাবে আমরা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি বিভিন্ন সময় তখনও আমরা বলে থাকি। আর আরেকটা হলো সাধারণত যেটা অনেক আগে অনেক মানে আমাদের এই রাজ্য সরকার প্লাস বিভিন্ন দপ্তর কৃষি দপ্তরও এই বিষয়ে কৃষকদেরকে অবগত করছেন, এটা হলো প্রাকৃতিক চাষ। তো যেটা হলো গাছপালা এবং দেশি গোবর গোমূত্র এগুলি দিয়ে বিভিন্ন ধরনের যেই উৎপাদন বায়ো প্রোডাক্টগুলি বানানো হয়, ওই প্রোডাক্টগুলি যদি জমিতে মাটিতে অ্যাপ্লাই করা যায় এবং গাছেও যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে মাটির উৎপাদন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য ভালো এবং গাছের রোগ বেরাম এগুলির থেকেও রক্ষা করা যায়। এতে কিন্তু আমাদের যে বিদেশ থেকে যে সারের যে আমদানি ওইটাও কম হয়ে যায়, এবং আমরা যে অর্গানিক অর্গানিক বলে একটা স্লোগান দিই যে জৈব চাষ করুন, স্বাস্থ্য ভালো থাকবো বা পরিবেশ ভালো থাকবো, ওই ব্যাপারটাও কিন্তু ভালো থাকে। কারণ আজকাল আমাদের এই বিশ্ব পরিস্থিতি বা জলবায়ু বা পরিবেশ বা আমাদের স্বাস্থ্য এগুলি কিন্তু ডাইরেক্ট কিন্তু একজন কৃষকের হাতে।
1: আচ্ছা,
0: আমরা শুধু কলকারখানাকে দোষ দিলে হবে না, একজন কৃষকের হাতেই আছে পরিবেশ, স্বাস্থ্য এবং বিশ্ব শান্তি সবকিছু রক্ষা করার জন্য, যার কারণে ভারত সরকার, রাজ্য সরকার এবং বিভিন্ন কৃষি দপ্তরগুলি বা কৃষি বিজ্ঞান আমরাও আমরা কৃষকদেরকে অবগত করছি যে আপনারা এই এই বিষয়ে এইভাবে আপনারা চাষ করুন। যেহেতু আমাদের সারের ব্যবহার আপনারা অনেক মানে অনেক বছর যাবত করে আসতেছেন, কিন্তু একবার আপনারা এইভাবে দেখুন, কারণ অনেক সময় তো আমরা দেখতাম যে সার ছাড়াও নাকি ফসল হয়, ঠিক কি না, ফসল হয়। আরেকটা হলো বিভিন্ন এখন টুলস বেরিয়েছে, টুলস মিন্স আমরা যদি বলি বিভিন্ন যন্ত্রপাতিও না বা যন্ত্রপাতির মতোই, যেমন ধান গাছ বা ভুট্টা গাছ বা কুশিয়ার গাছ। তো যেহেতু আমাদের এই ঊনকোটি জেলাতে আউশের পরিমাণ কম হলো, শাল কিন্তু 100% হয়, শাল ধান যেটা আমরা আমন ধান বলি। এখানে লিপ কালার চার্ট আছে, লিপ কালার চার্ট মিন্স এটা যেহেতু ধান বা উদ্ভিদের পাতার রং সবুজ হয়, এরকম লিপ কালার চার্টও 4 বা 6 রকম এই পাতার যে সবুজ কালার ওই রঙের কিন্তু 6 ধরনের পাতা বা স্ট্রিপ থাকে, জাস্ট পাতাগুলির সাথে আপনি স্ট্রিপগুলি মিলাতে হয়। মানে যদি এটা ডার্ক গ্রিন হয়, মানে যদি একটা খুব সবুজ হয়, তার মানে বুঝতে হবে আপনার ধানের মাটিতে বা ধানের জমিতে নাইট্রোজেন পরিমাণ ভালো আছে, আপনারা কোনো ধরনের ইউরিয়া সার বাইর থেকে দিতে হইতো না। আর যদি ওই যে 6টা অংশ আছে 6টার সাথে মিলিয়ে যদি দেখেন যে আমার একটু ফ্যাকাশে বা কম কি বলে সবুজ ভাবটা কম, তখন সার দিতে হয়। ওই স্ট্রিপের মধ্যে ওই দাগ অনুপাতে লেখা থাকে কত কেজি সার আপনাকে প্রয়োগ করতে হবে। তো এটার জন্য আপনার গাছের যে বৃদ্ধ পাতা এটা নিলে হয় না, সাধারণত ইয়াং যে পাতাগুলি আছে বা মাঝারি বয়সের যে পাতাগুলি আছে ওই 4-5টা পাতা, মানে একটা জমিতে মোটামুটি 15-20টা যদি স্যাম্পল আমরা যদি এইভাবে যদি লিপ কালার চার্ট সাথে মিলিয়ে নেই, তাহলে আমরা বুঝতে পারি যে কত পরিমাণ ইউরিয়া সার লাগতে পারে। এটা বিশেষ করে ধানের ক্ষেত্রে এবং ধানের ক্ষেত্রে এটা খুবই উপযোগী। আমরা চেষ্টা করুন, যেমন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র তো আমরা কিছু এরকম লিপ কালার চার্ট টুলস এনেছি, তো আমরা ওইগুলি সাইলের আগে আমরা কৃষকের বিভিন্ন প্রোগ্রাম বা ইন্ডিভিজুয়াল কিছু কৃষকের হাতে আমরা এটা দিয়ে দেবো, যাতে কৃষকরা নিজেই যাতে জমিনে গিয়ে ওই চার্টের সাথে মিলিয়ে যাতে বুঝতে পারে আমার জমিতে ইউরিয়া সার আদৌ লাগবে কিনা। তো আমরা চেষ্টা রাখছি আমাদের কৃষক আমাদের এই ধরনের কথাবার্তার সাথে একমত হবেন, এবং আগামী দিনও কৃষি এবং পরিবেশের জন্য ওনারও কিছু হলেও চিন্তা করবেন, শুধু অফিসিয়াল বা শুধু সরকার কেন চিন্তা করবে, একজন কৃষকের একজন দায়িত্ব আছে যে আমাদের পরিবেশ, স্বাস্থ্য এবং বিশ্ব যে পরিস্থিতি ওই পরিস্থিতির হাতও আমাদের হাত আছে, আমাদের কৃষক ভাই বোনেদের, যেহেতু ভারত সরকারের যে একটা লক্ষ্য।

0: ভারত 2047-এ তৈরি করতে হবে। তো এই বিকশিত ভারতে আমি মনে করি কৃষকের ভূমিকা সবচেয়ে বড় বেশি। ইন্ডাস্ট্রি তো থাকবেই, কিন্তু কৃষকের কাছ থেকে যদি কাঁচামাল না যায় তাহলে ইন্ডাস্ট্রিগুলি চলবে না। এটা হতে পারে, এটা ধান বলুন, গম বলুন, চা বলুন, বা বিভিন্ন ধরনের পাট শিল্প, বা বিভিন্ন যে র মেটেরিয়ালগুলি আছে এগুলি বলুন, কৃষকের ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্যেই কৃষককে আমরা অন্নদাতা বলি। অ্যাকচুয়ালি কৃষক আমাদের অন্নদাতা,
1: এবং তারা তো একেবারে হাতে কলমে কাজ করে,
0: একদম মানে কৃষক আমাদের মেরুদণ্ড।
1: আরো বেশি
0: ওনারা কৃষকরা জানেন,
1: দাদা বাবুরা পড়াশোনা করছেন মানে এইটা নিয়ে ঘাটাঘাটি করা, কিন্তু তারা তো হাতে কলমে সারাক্ষণ,
0: এবং তারা জন্মগত ভাবে এই যে কৃষিকাজটা বা প্রয়োগটা ওনারা জন্মগত ভাবে ওনাদের রক্ত প্রত্যেকটা বিন্দুতে আছে। কারণ পূর্বপুরুষ থেকে যদি বলুন, চার পাঁচ জেনারেশন থেকে কৃষিকাজ হয়ে আসছে না, ওনারা সব জানেন। একসময় তো আমরাও শুনেছি যে ধান খেতে সার দিতে হয় না, বা সারে দিতে হয় না, শুধু গোবর বা এমনি দিলে নাকি জমিনে ফসল হয়।
1: হয়তো তারার কাছেও এমন কোন টেকনিক বা এমন কোন উপায় আছে
0: না, এমন কোন অ্যাকচুয়ালি টেকনিক না, এটা সময়ের সাথে একটু বিবর্তন হয়ে গেছে। যেমন আমরা একটু আগে বললাম প্রাকৃতিক খেতে, দেশি গরুর গোবর আর গোমূত্র, যদি এই দুইটা জিনিস থাকে একজন কৃষকের ঘরে, যদি দেশি গরু থাকে একটা বা দুইটা, আমি মনে করি যদি একটা দেশি গরু থাকে আর ওই কৃষকের যদি দুই কানি জমিন থাকে, এবার সবজি করুক আর ধান করুক বা যেই ফসলে করুক, যথেষ্ট। কারণ একটা দেশি গরুর গোবরের যেই পরিমাণ মানে আমরা অনুজীবী বলি, যেগুলি মাটির জন্য ভালো, তো মাটির জন্য ভালো মিন্স মাটির স্বাস্থ্য ভালো, এবং ফসল ওই মাটির থেকে তার যে প্রয়োজনীয় খাদ্য এটা নিতে পারে, যেই গুণাগুণ আছে সেটা কিন্তু অন্য মা জার্সি বা অন্য গরুর গোবর কিন্তু এটা নেই। শুধু একটা দেশি গরুর গোবর বা গোমূত্র যেই পরিমাণ মানে ভালো উপাদানগুলি আছে, এই উপাদানগুলিও কিন্তু অন্য ক্রস বা জার্সিগুলিতে সেই পরিমাণ নেই। তাহলে কৃষকরা জানেন যে শুধু দেশি গরুর গোবর গোমূত্র বা এগুলি দিলে হয়, কিন্তু একসময় হতো, এখন দেখা গেছে বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো কৃষকও তার ওই কৃষি কাজের অংশ কিছুটা কমিয়ে নিয়েছেন, বা ছেলেমেয়েদের হয়তো বিভিন্ন জায়গায় কর্মসংস্থান পেয়ে গেছে, সেটা চাকরি হোক বিজনেস হোক, যেমন কৃষিকাজটা ওনারা একটু ছোট করে নিয়েছে, যার কারণে ওইগুলি আমরা নিজেরাই মানে ভুলার চেষ্টা করিনি, এগুলো আপনা আপনি আমরা ভুলে গেছি। কিন্তু এখন আবার সময় এসেছে, এই 2026 আবার সময় এসেছে আমাদের পুরনো সেই যে সৃষ্টি আমরা যে ব্যবহার করেছি ওইগুলি আমরা আবার পুনরুদ্ধার করে, আবার আমরা এগুলি মাটিতে ব্যবহার করে কৃষি, পরিবেশ এবং মানুষের বা মানব সভ্যতার স্বাস্থ্য এগুলি আমরা আবার ফিরিয়ে আনার জন্য অঙ্গীকারবদ্ধ রাখছি যে এগুলি হবে আগামী দিনে। আবার কৃষকরা পুনরায় সেই দেশি গরুর গোবর গোমূত্র বা বিভিন্ন গাছের পাতা লতা, যেটা নিম পাতা বলুন, ভাতা ফলের পাতা বলুন, আবার সেগুলি আমরা ব্যবহার করবে কৃষকের, আমরা আশা রাখবো। শুধু জৈব চাষ নয়, এখন তো হলো যে সুসংগত যেটা বললাম, একটু রাসায়নিক সার সাথে সাথে এগুলিও দেওয়া, জৈবিক যে উপাদানগুলি আছে এগুলিও দেওয়া, তো এতে কৃষকেরও যেমন উৎপাদনের যে দাম, কারণ আমরা যদি কোনো কিছু উৎপাদনের আগে যদি ইনভেস্ট করে নিই, ধরেন আমি বাজার থেকে সার বিভিন্ন ওষুধ কিনে নিলাম, তো এখানে যদি আমি আগের থেকে 1000 টাকা যদি ইনভেস্ট করে নিই, কিন্তু ওই টাকাটা যদি পরবর্তী সময় না আসে ফসল তোলার পর, তাহলে এটা কৃষকের লস। আর যদি আমি যদি শুরুতে যদি আমি কম টাকা ব্যবহার করি এবং পরবর্তী সময় আমি যদি বেশি টাকা ইনকাম বিক্রি করতে পারি, তাহলে আমার পুরোটাই লাভ। তো এটা কিন্তু ডাইরেক্টলি কৃষক বেনিফিট হবে, এটা আমরা আশা রাখছি। এবং আগামী দিনে আমাদের এই ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক খেতি এবং আমাদের যেই সুষম সারের ব্যবহার, এইগুলি আমরা আগামী দিনে কৃষক অবগত হবেন এবং এগুলি মেনে চলবেন, এবং আমরাও কৃষককে আরও খুব কীভাবে ওনারা এটাকে অ্যাডপ্ট করতে পারে, নিজেদের মধ্যে এটা মিলিয়ে নিতে পারে, আমরা সেই বিষয়ে অনেক ধরনের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা বা হাতে কলমে কোনো ধরনের যদি এরকম থাকে, আমরা অবশ্যই ওই ডেমনস্ট্রেশনগুলি অবশ্যই কৃষকের মধ্যে আমরা তুলে দেব।
1: আচ্ছা,
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

শুনলেন কিষাণবাণী, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মনসা মঙ্গল। আজকের পর্ব সমুদ্রমন্থন।

শুরু হচ্ছে মনসা মঙ্গল গান। আজকের পর্ব সমুদ্র মন্থন। অংশগ্রহণে কাঞ্চনপুর লালজুড়ির সবিতা রানী দেবনাথ ও তার দল।

মনসা মঙ্গল গান শুনলেন। অংশগ্রহণে ছিলেন কাঞ্চনপুর লালজুড়ির সবিতা রানী দেবনাথ, হরিধন নাথ, সত্যেন্দ্র নাথ, সজলা নাথ, রিপন বালা নাথ ও নিমাই দেবনাথ। এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30 মিনিটে। মনসা মঙ্গলের পরবর্তী পর্ব পদ্মার বিবাহ।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগ তিনি নি সানজা জরা নি কক বড়ক পান্দা তিনি চা সালবা সং তাই সরাব চান ইয়াগুলো সং সিনি কক তুনি চাপা পান্দানো সং ফিয়গের নাই তাই নরক বাই সং কক দুগনি বিসিংতে গরং লাইনি চাইতক নাই তাই সিনর অফ হাই সক বাই যাক কক তুন রক বহাইন সং নরক ন আওয়াই খাই খার নাই তাবুক জরাব সং রচামং তংসা খালাইগ্রাও রচামুঙ্গ খরং রানো ননি গোপাল দেব বর্মা

0: আসুক যারা খানা লাইখা ননীগোপাল দেববর্মাবাই রেচাপ যাক রেচাপ মো অ যারাও সঙ্গতাবো ককটনি চাপা খানানি ফাঁসিং থাংলায়ন ককটনি চাপাও নরক গ্রংনা বাকি নরক সঙ্গবাই ককদুক দৈ গ্রং হরিমানো ককদুক নাম্বার মৈতো খালাই রেরুন মৈসা সিনরনি ককদুক নাম্বার 0381232625 হাইন হাই সাকলাই ফিরো 0381232625 অকুক দুক নাম্বার নি বিসিংথি নরক সঙ্গবাই গরং হরি মানো তাই নরক নি সানামো চুংজামনি কগরং নো সঙ্গন সাহরি মানো এংকাই অজরাও সং সিনি ককতনি চাপা পান্দান সং ফিয়ক না ফাচিং থাংলাইসিওন হাইকে খাখলাইও নরক নরক নি সঙ্গনামো চুংমানি কগরক তুমুং ন তঙই টংকাংকে নরক সঙ্গবাই গরং হরানো তাই নরকনি আবনকারী বে নরকনি জুদা জুদা খানানা মুচুংজাংমানি কক্রক তাই আবনকারী তাইব নরকনি যে সিনি পান্দারং নতইনে সানা মুচুংমানি কক্রক তংখে বা নরক গরং হরাই মান
1: খাপাংনি তাকু উকুসং কক্তনি জাপানি চেংমানি পইলা অন নরক ন হামজং মুং ইয়াফারো নরক চুংবাই গুরুং দি ককদুক তুই ককদুংনি নাম্বার নরক শিও অ ককদুং নাম্বার চুংবাই গুরুং দি নরকনি খাকামানি ককরকন সুংহর দি দাদক সিদাক চুং তৈয়ার নতুঙ্গ স্টুডিও তিনি
0: আও একে কক তুন সং ককদুক নাসিংতে নাসিংতে সং তাংসার চামুং হাইন হাই খানা লাইফিরানো তাই অকচারক সং ককদুক মান খাঁকে বা সং ইয়াচাক লাইন কে অঝরাও সং ননীগোপাল দেববর্মা বেড়ে চাপজাক তাই তাংসার চামুং সং খানা লাইন

0: আসুক জরা খানা লাইকে আসং ননি গুফল দেব্রমা বৈর চাপ জাগ র চাপ মং হাইকে কক তুনি চাপা পান্দাব সং কক দুক নাসিংতে নাসিংতে কক তুন কাইসা সং নাই নেলে তিনি পুইলা কক তুন আনি আফাও সকাইখ্যা বড় কাঠাল নি শ্রীহর কা সুপ্রিয়া দেব্রমা তাই স্বপ্না স্বপ্না দেব্রমা বড় খরক নেই সাইমান নাম চুংজাগ সিকলা সিকলি রংনি পান্দাও কম থেংনা থাঙ্গাঙ্কে বসুক উমর রক নানাং তাই রায়দারক বাহাই অব সাইমান নাম চুঙ্গো হইনে বরক সেই হরকা
1: আও বকুক সুপ্রিয়া তাই স্বপ্নান পাইফলে হামবাই বরং ককতুন নি বাকই তাই সুংহরমানি বাকই ককতুনি বিসংতুই সিকলা সিকলি পান্ডা যাই নগ কম থাকি বাকই তাম রায়দাতং তাই বরক কম থাকি মুচুঙ্গ তাই রায়দারক সিনা মুচুঙ্গ আও সিকলা সিকলি পান্ডাব কম থাকি বাকই উমর উংনানি নামাই টিচার টুয়েলভ পাস খাঙ্কে নঙ্গ ফিয়া থামচিনি সেলে বাংয়া উমর উংনান নাই কম থাকে না কুরুং উংনানি বাকি সাব কুরুং অব আমজক মঙ্গ আচুক নানাঙ্গ অবনি বাকি কয়বলাই মারি নাই কয়বলাইও যে নাংমানি রুংমারি তাই রুংমারি ন কারো তাই কমুন নিনি টেকনিক্যাল রগ ব রুংমারি দাতং অব রক দংখাঙ্কে বা অবরক ব কয়বলাইনি রগে রিওইমানো গাইতে কেসা হিঙ্কে ফিব জমা মারিব সাকলাইম অব সাকলাই জাগনাই জেফ্রু নাহা জাগনাই তাই আমজক মুঙ সুইনানি আমজক মুঙ মা আজগনাই আবনি উল ওখাই খরাংনি আমজক মুঙ্গ আবনি উল ইন্টারভিউ রগব মা আজগ যে ও আমজক মুঙ রক পাসুং নাই বরক ন উল কবক জাগো হিঙ্কাই খানা খানা সিকলা সিকলি পান্ডাও কম থাকি তামো রায়দা রক্ত হিঙ্কাই তাবু চুং তাই কেসা রচাবমু খানালাইনো তা
0: আও হ্যাঁকে সঙ্গাচিং বহাইন খাই দংলাই মানে ননি গুফল দেব্রমা বাই রচাব ঝাক ভেলাই খা ততক রচাম হাইকে অ জ্বর বহাইন হাই ব বাই রচাব ঝাক তাই তাংসা রচামুং সঙ্গ খানালায়না

0: अ साबो ओंखाम बुखो न
1: आं दुगुरानि सरना माला सारि दङ
0: अ आव
1: आवो ओ जे कक्कां कक्मा सामान न
2: বজে খানা মচুং চাকমানি আজে থুংনুক ও নাটক রক ন বস্কানি সাল লগ রিপিট রকদা অংি রকদা টংখাবো তো সঙ্গ তেসা চেরি মানাইলাইনাই গাই তুমি অংি টংখা কেব অংিয়া তৈখলাই তাই সঙ্গ যে ব সাকলাই খা ও নাটক রক নব সঙ্গ খানি চাইতকলাইন
0: বুকু নুং যে খা কামানি কক রং যে নিনি যে হামজাকমানি থম নুক রগ্ন খানানে বাকে নুঙর কবখরকা অবরগ্ন সৈ নারক জাখা হেঁকে বকুংনি কব মুঙ্গ চুং সৈ নারকা
2: আও হেঁকে
0: ফাইনাই হাতি রগ বা অবনি উল নি সাল রগ বাহাইকে নরগ্নি খাকামানি হামজাকমানি থমুং রক আউইক্লেমান চুঙ্গন চাইতগুই নাই নাই তাই আবতুই কাইসা বখাক আবাই উঙ্গই তাই কাইসা বখাক আবাই উংয়া আবো উঙ্গি নাই আবো নব চুং নাইলাই নাই আবাই উদে উংখা আও বেলাইখানে হামবাই বুকুক ন
2: আও হাইকে সঙ্গা সুখজরা খানাই টংলাই মানে ননি গোপাল দেবের চাপ চাক রুচামুং থাচিঙ্গ কষা সঙ্গ খানা মানে আবনো সঙ্গে মানুষ ওই খানা লাইফিরেন

0: আসক জেরা সংখানা লাইকা ননি গোপাল দেবর্মা বেড়ে চাপ যাক বেলাই নখনা তক চাপ
1: হাও ননি গোপাল দেবর্মানি রচামংনি খানামানি বিশিং তুই চুং তিনি ককতনি জাপা পান্ডান অরণ রসা লাইসিউন খানাই তং তাকবু খুসং নরগ্ন যতন তেবসা কবক ফিরো চিনি যে ককতুনি জাপা পান্ডাও ককদুক যে নাম্বার সাজাক নাম্বার নরক গরুক দি চুংবাই নরকনি খাকামানি ওয়ানসুকমানি কক্রক ন চুংবাই গদাল দি দাদাক সিদাক নরকনি বাকে চুং যত হাতি নি চাষ হালো সানজা দামসিনি জলাও তৈয়ার তুঙ্গো নরনি বুস্কাঙ্গ আচুগ নরংনি খানি কক খানানি বাকে হাই তিনি আশাক জরাতিন।

0: নরক যতন কাহাম করুন তি তাই তাবুকনি মলনি যে খাটি তেন রুগই যতন পাইফ্লেয়া হামবাই ইয়াফারো খাটি মতাইনি থানি দই দিয়াইও যতন কাহাম করুন তংথুং হিনে খুলুমকা
1: খুলুমকা আওয়াই কে আসুক জরা সিং খানালাই কে ককটুনি যাবা পান্দা হে তাবুক খানানি আওয়াই বতাং দক ইসা খানালাইন খানা ফুং দাম দক তামে সতি নই জিবাও সিং খানালাইন হাইউনি খরাং পান্দা তাই হাইউনি খরাং পান্দা খানা রচাম খানারে জাগান সচিন্দ্র দেবপুর মা বাইরে চাপ জাগ রচাম আপনি ইয়াগুলো দাম ফুংনি দাম চিব খানারে জাগান কক বড় কম থিং জাংনি বিছিং তৈ হিন্দি তকে নি রচামং নি পান্দা মনোরঞ্জনী তাই আপনি ইয়াগুলো দিব দাম চিস নই ও খনার জাগান মন কি বাত কক ব্রক বাই তাই আপনি ইয়াগুলো দাম চি নেই তামাই সতি থামচি ও খনার জাগান খানি মারি পান্দা ও শয়ন কুমার জমাতিয়া বাইরে চাপ ঝাক রচাপ আপনি ইয়াগুলো সারি গ থুংনুক খনার জাগান কামি হামক্রাই নাই নাই থুংনুক শৈখা রুহি চন্দ্র দেববর্মা আপনি ইয়াগুলো রচামুং খনার জাগান বয়ার দেববর্মানি খরাঙ্গ কেসক জরা সংখানালাই কে খনানি পান্দা বুতাং রক সংখানাই টংলাইমানি ননি গোপাল দেববর্মা বাইরে চাপ ঝাক বেলাই নখনা তত রচাপ মুং

আশোক জেরা খেনারিজা খান অনিগোপাল দেবনমাবের চাপ জাগ্র চামুং আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখা তিনি নিফু সানজা জরানি কক ব্রক পান্দা যতন ন খুলুম বাইকা।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর অব্যবহিত পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশ বিরোধী শক্তিগুলি নিতে না পারে সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস জনতা পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তাঁর পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদার নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর মন্তর সহ সারা দেশে চলা আন্দোলনের সুযোগ দেশ বিরোধী শক্তিগুলি যাতে কোনোভাবেই না নিতে পারে সে কারণে তাঁর এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন

0: আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তার প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন, 2026 নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পরই সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21 জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকেই তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, মন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের যাত্রা মানুষের জীবন ও শিক্ষার্থীদের কল্যাণের পথেই চালিত হয়েছে। জনকল্যাণ ও সংস্কারের প্রতি তাঁর অঙ্গীকার এবং শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী প্রধানকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, দেশের শিক্ষা পরিকাঠামোকে আরও মজবুত করার প্রচেষ্টা ধর্মেন্দ্র প্রধান করেছেন তা প্রশংসনীয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষাক্ষেত্রের সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নিঃস্বার্থ সেবার মনোভাবেরই প্রতিফলন। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে।
1: सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन एफआईआर ना हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है।
0: তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ হবে।
2: On that note, the Kongro Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines.
3: Tamam maangi jo humari thi, wo maan li gayi hai. To hum immediate effect se protesters se request karte hain ki aap withdraw karein, peacefully apne ghar wapas jaye.
0: দিল্লি মেট্রোর সব স্টেশন বর্তমানে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এর আগে লোককল্যাণ মার্গ, রাজীব চক, ব্যাটেল চক সহ 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপি সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেস এই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু মানুষের আসল উদ্দেশ্য ছাত্রদের সমস্যার সমাধান নয় বরং জল ঘোলা করে রাজনৈতিক ফায়দা তোলা।
4: কংগ্রেস পার্টি সে স্পষ্ট রূপ সে পুছনা চাহতা হুম কি সোমবার কো সংসদ কে বর্তমান সত্র কা দূসরা সপ্তাহ প্রারম্ভ হোগা। আপ ইস সমস্যা পর और आपके द्वारा जो भी विषय रखे गए जब सरकार संसद में चर्चा करने के लिए तैयार है तो आप सोमवार से संसद की चर्चा में भाग लेंगे अथवा पुनः चर्चा से भागेंगे।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসোর ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেট লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসেডোনিয়ার পর তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি বলেছেন, রোমানিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

0: রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন।
1: ভারত রোমানিয়া সম্বন্ধ কা সবচেয়ে মহত্বপূর্ণ আধারে আমার লোককে বীচ আত্মীয় সম্বন্ধ এ দেখার মুঝে প্রসন্নতা হে কি ভারতীয় প্রবাসী সমুদায় একজুট হোকার রোমানিয়া মে ভারত কি সাংস্কৃতিক বিরাসত কো জীবন্ত বানায়। ভারতীয় আইটি ইঞ্জিনিয়ারিং স্কলার্স রিসার্চার্স হেলথ কেয়ার প্রফেশনালস তথা বিদ্যার্থীকে নেই পিঢ়ি আপ রোমানিয়া কো আপনা ঘর বানা রে। রোমানিয়া কি অর্থব্যবস্থা ও সমাজ মে আপনা যোগদান তথা ইহা ভারতীয় সংস্কৃতি ও মূল্য কে প্রসার কে লিয়ে আপকে প্রয়াস আপকো ভারত কা সচ্চা প্রতিনিধি বানাতে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্বের মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রীমতী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথে আরো বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, ভারত বর্তমানে সেই তালিকায় নিচের দিকে রয়েছে। এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা অন্য দেশগুলির তুলনায় বেশি সুবিধা পাচ্ছে বলে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারত থেকে পণ্যের আমদানিতে অতিরিক্ত শুল্ক 12.5% থেকে কমিয়ে 10% করেছে। সিরিয়ায় দামাস্কাস দেইর এল জুরের সড়কে পথ দুর্ঘটনায় 35 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল পাশ হয়েছে। দুর্নীতি কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় দীর্ঘদিনের আইনি অসঙ্গতি দূর করতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে 14 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে 116 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধী শক্তিগুলি নিতে না পারে, সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। খবর শেষ হলো, একটু পরেই স্থানীয় সংবাদ।

ততাই বুহা কতনি লোকরক বাই কলাম ছালায় অ মেল আকাশবাণী তাই দূরদর্শনী জট নেটওয়ার্ক আকাশবাণী কক টমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এ আই আর মোবাইল এপ খাওয়া ইমান বয়ান অ পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বক্রক নাইখং এবার কক থমতাই আওয়াইম কক চংলাই নক ইউটিউব চ্যানেল খাই ইমান বয়ান পান্ডা পাইদ্রপন আমচাইনি কক বাই আওয়াই খাইজাগান তাই হরনি দামসার আমচাই বেরেমনি কক বাই তাই বাইসা আওয়াই খাইজাগান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খান সারিকনি দাম্রী তামুই সত্যি থামসিও ভিডিও কনফারেন্সনি বিসিংতে বিকশিত ভাইব্রেন্ট।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিকে মাদকাসক্তির প্রভাব থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল কার্গিল বিজয় দিবস, এই উপলক্ষে লাদাখের দ্রাসে আজ থেকে দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিকে মাদকাসক্তির প্রভাব থেকে মুক্ত রাখার জন্য আহ্বান জানিয়েছেন। আজ ধর্মনগরের যুবরাজনগর ব্লকে কৃষকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। রাজ্যপাল আজ এই ব্লকে উপতাখালী এসবি স্কুল, অ্যাগ্রো ট্র্যাক, মডার্ন রাইস মিল, পাম ওয়েল গাছের বাগান, একটি শুকর পালন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ধর্মনগরের পুরনো জেল প্রাঙ্গনে জেল ক্যাফে পরিদর্শন করেন। উপতাখালী এসবি স্কুলে রাজ্যপাল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী সঙ্গে আলোচনা করে পঠন পাঠনের বিষয়ে খোঁজ খবর নেন। এরপর রাজ্যপাল শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত অ্যাগ্রো টার্ফ মডার্ন রাইস মিল পরিদর্শন করেন। তিনি একটি পাম ওয়েল গাছের বাগানও পরিদর্শন করেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিংহ দেবনাথ, উত্তর জেলা জেলাশাসক চাঁদনী চন্দ্রন, এসপি অবিনাশ রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, হোমিওপ্যাথি মেডিকেল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু হোমিওপ্যাথি হাসপাতাল। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের বর্তে নিয়ে সাংবাদিকদের এ কথা জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী প্রধান জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে উদ্ভূত পরিস্থিতিতে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি বলেন, এটি তাঁর কাছে কোনো ব্যক্তিগত সম্মানের বিষয় নয়, নতুন

যন্তর মন্তর ও সারা দেশে চলমান পরিস্থিতি বিবেচনা করে তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর উদ্দেশ্য দেশবিরোধী শক্তি যাতে এই পরিস্থিতিকে কাজে লাগাতে না পারে তা নিশ্চিত করা এবং কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় না জড়িয়ে পড়ে তা দেখা। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা, আস্থা ও নিরন্তর সমর্থনের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের সেবা করাই তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, শ্রী প্রধানের দীর্ঘ এক দশকের কর্মযাত্রা জনজীবন ও ছাত্র কল্যাণের প্রতি তাঁর আজীবন নিষ্ঠারই প্রমাণ। শ্রী রিজিজু তাঁর নিবেদিত প্রাণ সেবা, কসংস্কারের প্রতি অঙ্গীকার এবং একটি শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী প্রধানকে ধন্যবাদ জানান। ভারতের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে শ্রী প্রধানের আন্তরিক প্রচেষ্টারও তিনি প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হলো মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত বলে এর আঞ্চলিক ভাষা অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রীতি সংকল্প অভিযানের সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজ মানবতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর জীবন ও আদর্শ আজ সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক। তিনি গুরু রবিদাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ। সিবিআইএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক আজ আগরতলায় শেষ হয়েছে। বৈঠক শেষে সিবিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। তিনি রাজ্য পুলিশের ডিজি অনুরাগের মৃত্যুর ঘটনা হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবি দিয়ে পুনরায় উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে সারা দেশে কৃষক, খেতমজুর, শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। আগামী 10ই আগস্ট দেশব্যাপী জেল ভরো আন্দোলন সিবিআইএম দল অংশ নেবে বলে তিনি জানান। রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক সুধন দাস। লামডিং বদরপুর সেকশনের নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনের নিচের মাটি বসে যাওয়ায় আগরতলা থেকে দূরপাল্লার ট্রেন চলাচলের উপর প্রভাব পড়েছে। উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কবিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত রেললাইনের ওই অংশে আজ ও আগামীকাল রাত 7টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। এই কারণে আগরতলা থেকে এবং বহিরাজ্য থেকে আগরতলাগামী বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আজ ও আগামীকাল 1560 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে রাত 10:30। 1569 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস রাত 11টায় আগরতলা থেকে রওনা দেবে। 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেস আজ রাত 11:30 আগরতলা থেকে রওনা হবে। 01666 আগরতলা রানী কমলাবতী বিশেষ ট্রেন আগামীকাল রাত 11:30 যাত্রা শুরু করবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টস। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামীকাল কার্গিল বিজয় দিবস। এই উপলক্ষে লাদাখের দ্রাসে আজ থেকে দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়কে স্মরণীয় করে রাখতে প্রতিবছর 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। আগামীকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবসের মূল স্মারক অনুষ্ঠানে অংশ নেবেন। কার্গিল বিজয় দিবসের 27তম বর্ষপূর্তি উপলক্ষে লাদাখের দ্রাসে আজ দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। সেখানে যুদ্ধ স্মরণ কর্মসূচির মাধ্যমে 1999 সালের কার্গিল যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল

0: অপারেশন বিজয়ের উপর একটি নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদদের নিকটাত্মীয়দের সঙ্গে মত বিনিময় এবং যুদ্ধে অংশগ্রহণকারী প্রবীণ সৈনিকদের স্মৃতিচারণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বিকেল 4:30 ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400-এরও বেশি তরুণ অংশগ্রহণকারী মত বিনিময়ে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রেন্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত 4-30 জুন পর্যন্ত দুই পর্যায়ে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর আয়োজন করা হয়েছিল। দেশ জুড়ে আয়োজিত এই অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়েছিল, যেখানে 3 লক্ষেরও বেশি তরুণ অংশ নেয়। মাই ভারতের মাধ্যমে বাস্তবায়িত এই বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের পরিকল্পনা করা হয়েছে প্রধানমন্ত্রীর সেই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করার লক্ষ্যে, যার আওতায় ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোকে দেশের প্রথম গ্রাম হিসেবে গণ্য করা হবে এবং বিকশিত ভারত গড়ার যাত্রায় তাদের সক্রিয় অংশীদার করে তোলা হবে। আজ অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আগরতলার সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সংগঠনের সাধারণ সম্পাদক মিটখুন সাহা। আজ আগরতলা ও বিলোনিয়া আদালতে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। প্রায় 2496টি মামলার নিষ্পত্তি হয়েছে। পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব রামানুজ ভট্টাচার্য জানিয়েছেন, আগরতলায় লোক আদালতে ট্রাফিক চালান সংক্রান্ত 3000 ও অন্যান্য মীমাংসাযোগ্য 200টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এই লোক আদালতে 1121টি মামলা নিষ্পত্তি হয়েছে। অপরদিকে বিলোনিয়ায় দক্ষিণ জেলা আইনসেবা কমিটির উদ্যোগে আয়োজিত বিশেষ লোক আদালতে 1375টি মামলার নিষ্পত্তি হয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিহারের ঝান্ডু কুমার। 190 কেজি ওজন তুলে তিনি এই পদক নিশ্চিত করেন। তার এই সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অদম্য জেদ ও কঠোর পরিশ্রমের অনন্য প্রেরণা বলে প্রশংসা করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলোকে আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিকে মাদকাসক্তির প্রভাব থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল কারগিল বিজয় দিবস, এ উপলক্ষে লাদাখের দ্রাসে আজ থেকে 2 দিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রনীল সেন।

আকাশবাণী কৈলা শহর। এখন শুনবেন লোকগীতি, শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: এখন শুনবেন আলাগ আলাগ ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার।
1: কুছ হমকো
2: ক্যা
1: কুছ তুমকো।

এই গান কানের সাথেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনতুন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী উস্তাদ রশিদ খান।

শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা এবং সরকার বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দেশ সফর শেষে নতুন দিল্লিতে ফিরছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। লাদাখের দ্রাসে 27তম কারগিল বিজয় দিবস উদযাপনের প্রথম দিনে শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রকের পাশাপাশি শিক্ষামন্ত্রকের দায়িত্ব সামলাবেন তিনি। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তার পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন, গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদা নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর্মন্তর সহ সারা দেশে চলা আন্দোলনের সুযোগ দেশবিরোধী শক্তিগুলি যাতে কোনোভাবেই না নিতে পারে সে কারণে তার এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তাঁর প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন, 2026 নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পর সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21 জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকে তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থা সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে। সরকারি পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সিজেপির 5 দফা দাবিপত্র বিষয়ে শ্রী নাড্ডা বলেন, সরকার এই নিয়ে আলোচনা করছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে।
1: कम्पेंसेशन के बारे में सरकार ने बड़े स्पष्ट शब्दों में कहा है, जान किसी बच्चे की जाए और उसके प्रति हम भी सहानुभूति रखते हैं। प्रधानमंत्री मोदी जी अत्यंत सहानुभूति के साथ कहा है कि ऑनरेबल कम्पेंसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम।
0: সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ হবে। এদিকে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
2: तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं और आगे की जो भी हमारी रणनीति होगी या बातचीत होगी उससे हम आपको अवगत कराएंगे।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0: রোমানিয়া সফর শেষে নতুন দিল্লি ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসোর ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেটও লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসিডোনিয়ার পর তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, রোমানিয়ার বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন। রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোসোর ড্যান এবং সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বলে শ্রীমতী মুর্মু বলেন। তিনি বলেন,
1: ডিফেন্স, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল টেকনোলজি, এডুকেশন, রিসার্চ, হেলথ কেয়ার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এআই, ইনোভেশন তথা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং জেসে এক নয়া নয়া ক্ষেত্র মে আর্থিক সহযোগকে ব্যাপক অবসর উপলব্ধ হে। মুঝে এ দেখার পছন্দতা হে কি ভারতীয় কোম্পানিজ অর ভারতীয় প্রফেশনালস রোমানিয়াকে বিকাশ মে মহত্বপূর্ণ যোগদান দে রহে হে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। আপনারা এ খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্বের মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিচলিত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, এই স্বীকৃতি দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতিফলন। ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সন্ধ্যায় লাদাখের দ্রাসের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে 27তম কার্গিল বিজয় দিবসের প্রথম দিনটি উদযাপিত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শৌর্য সন্ধ্যা নামে এই অনুষ্ঠানে অংশ নেন। তার সঙ্গে ছিলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, লাদাখের সাংসদ হাজি হানিফা জান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ জওয়ানদের বিধবা পত্নী সহ কার্গিল শহীদদের পরিবারের সদস্যরা। দেশাত্মবোধক সঙ্গীত, সর্বধর্ম প্রার্থনা, বিটিং রিট্রেট অনুষ্ঠান, জাতীয় সঙ্গীত এবং শহীদ সৈনিকদের স্মরণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসের আমলে বেশ কয়েকটি ঘটনার সঙ্গে যুক্ত 5 পুলিশ আধিকারিককে বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানান, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের এক ছাত্রীর ওপর অত্যাচারের ঘটনায় পুলিশের এএসআই মোয়াজ্জিন হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআরও দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক প্রয়াত পঙ্কজ দত্তকে বটতলা থানায় ডেকে হয়রানির জন্য এএসআই সাধন দাস, ওই থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সূর্যনগরে কালীমূর্তি ভাঙার ঘটনায় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে রাজ্য সরকার সাসপেন্ড করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দক্ষিণ চীন ও হংকংয়ে টাইফুন নাউলের প্রভাবে প্রবল ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হংকংয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সামুদ্রিক ঝড় ঘণ্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার পর্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে। হংকং বিমানবন্দরের তরফে আজ এবং আগামীকালের জন্য 150টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি কর্মকর্তাদের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে ইরান। ইউএর এই পদক্ষেপকে দ্বিচারিত আখ্যা দিয়ে তারা একে অসৎ মানসিকতার পরিচয় বলে উল্লেখ করেছে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কয়েকজন ইরানি বিচারক এবং একজন সাইবার আধিকারিকের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন। লেটুস পাতা থেকে খাদ্য

0: জনিত অসুস্থতার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এছাড়া দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার ঘটনায় কানাডার ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ক্রমবর্ধমান অসুস্থতার মধ্যে এটি খাওয়া নিরাপদ কিনা ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি এই মন্তব্য করেন। মানবাধিকার সংগঠন বালুচ ওমেন ফোরাম এক অভিযোগে জানিয়েছে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জোর করে ধরে নিয়ে যাবার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বালুচিস্তানে পাকিস্তানি বাহিনী নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে জয় নিশ্চিত করেছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ম্যাচে ভারত 90 রানে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা এবং সরকার বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। খবর আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী অর্চনা ভৌমিক।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী ছিলেন অর্চনা ভৌমিক। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: 35 people killed after two buses collide in Syria. Iran reports a pause in military action after 13 consecutive nights of American strikes. Southern China on alert for Typhoon Nawal. Hong Kong cancels dozens of flights. Ancient Buddhist site of Sarnath in Uttar Pradesh added to UNESCO World Heritage List. And in cricket, India beat hosts Zimbabwe in second T20 international by 90 runs in Harare, take unassailable 2-0 lead in three-match series. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 26 জুলাই আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম, 6:02 শুনবেন অমৃতবাণী, 6:10 বিবিধ ভারতের অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 শুনবেন সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত, 8:15 শুনবেন মর্নিং নিউজ, 8:30 নর্থ ইস্ট নিউজ, 9:00 ইংরেজি এবং হিন্দি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন বিবিধ ভারতের অনুষ্ঠান। বেলা 11:00 শুনবেন মন কি বাত, 12:30 হ্যালো অনুরোধ, 1:00 হিন্দি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন মহিলা মহল, 2:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা আধুনিক গান, 2:30 রবীন্দ্রসঙ্গীত, 2:45 শুনবেন নজরুল গীতি, 3:00 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 শুনবেন মনসামঙ্গল, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:00 শুনবেন মন কি বাতের আঞ্চলিক অনুবাদ, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 9:15 শুনবেন বাংলা আধুনিক গান, 9:35 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন লোকগীতি, 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:33 হয়ে 40 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।